হুনর বিশে গানে ইন ফিল্ম ইবারতন ধর্মেন্দ্র আশা পারেক বিনোদ কন্না ও লক্ষ্মী ছায়া।